বুঝতো, প্রীতি না আপনি ভবিষ্যে বহুত হি জো ফিল্ম চয়ন কর রহি হ্যাঁ বহুত হি সোচ সমঝ কর করতি হ্যাঁ। আর কৃতি আপনি অভিনয় করিয়ার কি শুরুয়াত জো কি থি ও 2014 মে তেলুগু ফিল্ম সে কি থি, লেকিন উসি বর্ষ উনহনে টাইগার শ্রফ কে সাথ বলিউড ফিল্ম হিরোপন্তি মে কাম কিয়া জো কি উনকি এক শানদার শুরুয়াত থি। পহলি হি ফিল্ম মে উনকি মাসুমিয়ত আর অভিনয় কো দর্শকো নে খুব পসন্দ কিয়া আর উনহে উস ফিল্ম কে লিয়ে সর্বশ্রেষ্ঠ নবোদিত অভিনেত্রী কা ফিল্ম ফেয়ার পুরস্কার ভি মিলা থা।